0: আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আরুকান তহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারবন আয়তকা ওয়াহি করব্বা ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আরুকান কুরমাশে হাম এ সূরতকে সাদবন আয়তকা ওয়াহি করব্বি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাং কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকং কুরানি হামাই কানি মাইং আল্লাহ হাশে আদি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি কুর ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খালাস কুর ওয়া একলাং গে কিবায় আলকং কুর ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমর নুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পাতল কুরং এতে মিহা ইখলাস তের কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে ক দিহবন আয়াত গা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ গালকং কুরমুগা ইহিন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে
1: ইলমি নুরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজ্জবেরকমা মগু দক্কা দে
2: তুলহেও ফুতুন তেরি উফাবের দিরুলমাকা রাস্তা ফাহি কোত্তে
1: উম্মীদ আকদ্দি একনি বেরিকাং ফিলুয়াদে
2: দিবেহরাজ্জেগে আডু
1: ইংহা 1740 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: আটিহা নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: আরগুনমেঙ্গে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতুং দেন ইবডানওয়ানি কীর্ত কুরআন কিয়বুং মিয়াদ ইবডানওয়ানি সূরাত আল ইমরান গে সতেক ফাসতুল সাতারওয়ান আয়াতুম ফাশায়গিন এ সূরাতু গে সতেক নুদি ফাসওয়ান আয়াতু গে নিয়লা

0: في الأرض وكفى بالله وكيلا.
1: ايه فوتوغا اهل ورينني تيبامي هنگ دينا مدو تيبامي هن حد فهنالا نداشت عدي الله مدو حق بسمنوي تيبامي هن نبناشت مريم گفانم گ دركلم المسيح عيسى گفانم واكن كشوري الله گ رسولا كم گ ادي اكلانگ خاليم فلو كم گ اي خاليم فلو اكلانگ مريم گفانا همي فنوا اكمناگا اي خاليم فلو لبي ادي اكلانگ حضرت لبي روح فلك فه الله اي اكلانگ رسول نتيبا ميهم ايمان واش ادي ইলাহুন তিনেকে তেবামি হুন নুবনা হুশকামে এ বুনু তেবামি হুন হুটালাশ এ গুত তেবামি হুন নং হেউকম বড়ে হামা কশাবরম আল্লাহ ওয়া কং কশাবরি এককওন্ত কলাঙ্গে কম গয়ে এ কলাঙ্গে দরি কলক উমু এ কলাঙ্গে হুস তাহির ওন্তে উড়ু তকু গা ওয়াহা ইচ্চকাই বিম গা ওয়াহা ইচ্চে এ কলাঙ্গে মিলকুয়ে বড়গেমবে আদি ওয়াকিলাও খামগা আল্লাহ ফুদে।

মাঝে মিসাকুনে তিয়াবা মিহু আল্লাহু গে শায়ির থাকাই আদি হুরমত তরি মাসরাই আদি গেফলং হাদিয়া কুরা তাকে চাই গিলাফাতি এলুয়া ফাওয়া তাকে চাই এউরেঙ্গে বেরি রসকলাং গে হাদরতুম ফাদলু অন্ত কামাই রুসেমুং এদি হুরমত তরি গেমবা গেফল কস্তু কগেন অন্ন মিহু গে হুরমন্নু কন্দাশে মুরাদকি হজ্জুগে আলুকং কুর্ম খান্ডেড়গেমবা থন্তনাই কুরে আলুকম হুরমত্তের কং হিত একমগে তেরে গা কুরুম মনা কুরব্বা ফাওয়া খন্তত্ত হুদ্দনু কুরাশে আদি হুরমত্তের মসরতৌগা মনা কুরব্বা ফাওয়া হঙ্গুরাম কুরুম ফদ খন্তত্ত হুদ্দনু কুরাশে হম এফদৈ গেফলং হদিয়া কুরা গেরি বকরি জমলাই এ হদিয়া কুরা থকেতি ফাহগ কুর্মগতুং খরুগা গিলফতি আলুয়া ফাওয়া থকেচ্ছাই আদি এনুয়েস তকেতি অতুল এতকেচ্চ গেল্লুন দিনুং হুদ্দনু কুরাশে আদি গেফলদ্দিউং পস্তু কোগ্গেন্দা মিহুঙ্গে মগ হুরসলা গেল্লুন দি হেদুং হুদ্দনু কুরাশে তেবা মিহুং ইহরাম খন্ডাফি হিদিগ্গা তেবা মিহুং শিখার কুরাশে আদি তেবা মিহুং হুরমত্তের বেগিম্বা মিসকিত এবাহি কাবতুল্লাহি গেফল তেবা মিহুং দিয়নু দি হুরসেল কামট্টকা বয়কু মিহুঙ্গে মচ্চ তেবা মিহুঙ্গা উফেদুনু নুরহুন তের কামেং এই এহেম মিহুঙ্গে মচ্চ নাহামাইন তেবা মিহুং হদ্দু ফাহনালা দিয়ুমগে সাববে খামগা মেদুয়েরে নুকুরাশে আদি হেও কান্ত কুলমাই তাকওয়া বেরুমগে মচ্চ তেবা মিহুং একক অনেককং এহি ওয়াগি বেরুয়াশে আদি ফাফ বেরুমাই হদাওয়া তেরুমগে মচ্চ তেবা মিহুং একক অনেককং এহিবে ওয়াগি বেরি নুয়াশে আদি তেবা মিহু আল্লাহ তাকওয়া বের ওয়াশে হাম কশ্বরুং আল্লাহ উকুবা গদফদ বেগিম্বা রসকলাঙ্গে।

এউরেন হালাল করবি খং ইচ্ছে তো কালেগ ফানা এউরেন সোয়াল করেতে কালেগ ফান বিদাল ওয়াশ রাঙ্গাল থাকে দি তে মিহুন হালাল করবি আদি শিকার কুরা জনওয়ারায় দুনিগে তেরিং শিকার কুরমং এত কিচ্ছে তে মিহু উগন্না দে হাল তে মিহু উগন্না দিন জনওয়ারায় দুনিগে শিকার হালাল করবি আল্লাহ তে মিহুন উগন্না দেবি খান্তগে তেরিং এত কিচ্ছ তে মিহু উগন্না দে মুয়ে ফাহে এত কেতি তে মিহুন হিফাগিং গেনস দে তক তিগে তেরিং তে মিহু কাশে আদি এশিকারাগ মচ্চ এবহি শিকার কুর্মং এতকেতে দূক ফোনওয়া হিন্দু আল্লাহগে ইসমু ফুড়তে ব্যামি হুম কিয়াশে আদি তে ব্যামি হুম আল্লাহ থকওয়া বিরওয়াশে হাম কশ্বরুম আল্লাহ ই হিসাব বেল্লুম অবশ্যই ভোটগিম বা রসকলাঙ্গে।

মিয়াদু তিয়াবা মিহুন রঙ্গলু তকে দে হালাল কুরবাফি আদি ফল্লিবুন মিহুঙ্গে খানাবেস এবহি হারাম খং কুরআনুগা অঙ্গবাফাওয়া থাকে তুনু।

মোলা তাকে চাই ওহরে লেয়াই উর মাহাই আল্লাহ নু এহেম ফারাতে নাঙ্গনে খাতলা তাকে চাই খারুগা হিফাগে মারালা তাকে চাই জাহা মারালা তাকে চাই উস্তানাকুম ভেট্টি মারুয়া তাকে চাই এহেন জানওয়ারেগে দাড়ুন জাহাগে মারুয়া তাকে চাই মিনিখা জানওয়ারেং এব্যা খ্যাফাওয়া তাকেতে এব্যা মিহুঙ্গে মচ্চ হারাম খুরব্বা ফাওয়ে মিতাকে তিগে তেরেং ফুরান হুট্টা এ ইচ্ছেং আতুজেহে শরাই হামাগে মতিং তেব্যা মিহুং খাতলি ইচ্ছে মেনুইয়ে আদি বুধু তৌগে নম মচ্চ খাতলা তাকে চাই আজলাম মেদুয়ের খোগেন তেব্যা মিহুঙ্গে নসইব হুরিগোতাই খান্তাউগে রঙ্গালগে বলা হেদুম বেস তেব্যা মিহুঙ্গে মচ্চ হারাম কুরব্বা ফাওয়ে ফাহে একান্তত তাকাকি ফাসিক খান্তত তাকে মিয়াদু তেব্যা মিহুঙ্গে দীনা মেদু এবাহি এ দীন গেল্লু মে দেবিদান খামা মেদু খাফিরুন না উম্মীদ ওয়েজ্জে ফাহে এউরেন দেখে তেব্যা মিহুম বিরুনু গন্নাশে আদি তিমন রসকলাঙ্গে তেব্যা মিহুম বিরুবেত ওয়াশে মিয়াদু তেব্যা মিহুঙ্গে দীন তেব্যা মিহুন না তিমন রসকলাঙ্গে ফুরি হেমা কো দেব্যা ফিমে আদি তিমন রসকলাঙ্গে নিয়মে তেব্যা মিহুঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে ফুরি হেমা কো দেব্যা ফিমে আদি ইসলাম দীন তেব্যা মিহুন না দীনে খমগা তিমন রসকলাঙ্গে রুহি ওড়িগেম ফিমে ফাহে বন্ডু হ্যাঁ হুন খমেগে তেরেগা ফা ফাগে ফরাত লেম্বিগত মে নেতি ইসবেদি হারাম থাকে তিগে তেরেং ইচ্ছে কেউমা মজবুর উই মিহা দন্নাশে ফাহে হাম কশ্বরুং আল্লাহ ই গিন গিন ফা ফুসবা রহিম বন্ত রসকলাঙ্গে ইতুর বয়াং আজলাম কি ফালু বেলম জাহিলি জমানুগা বেনু খুঙুড়ে দণ্ডি কোলতাইকে নুয়াথা ধুনি দণ্ডিতাইকে

এউরেন হালাল করবি খং ইচ্ছিত কালেগ ফানা এউরেন সোয়াল করেতে কালেগ ফান বিদাড় ওয়াশ রাঙ্গাল থাকে দিতে ব্যামি হুন হালাল করবি আদি শিকার কুরা জনওয়ারায় দুনিগে তেরিং শিকার কুরমং এতকিচ্ছ তে ব্যামি হুঁ উগন্না দে হাল তে ব্যামি হুঁ উগন্না দিন জনওয়ারায় দুনিগে শিকার হালাল করবি আবহ তে ব্যামি হুন উগন্না দেবি খান্তগে তেরিং এতকিচ্ছ তে ব্যামি হুঁ উগন্না দে মুয়ে ফাহে এতকেতি তে ব্যামি হুন হিফ্যাগিং গেনেস দে তকতিগে তেরিং তে ব্যামি হুঁ কাশে আদি এশিকারাগে মচ্চ এবহি শিকার কুর্মং এতকেতি দূক ফোনওয়া হিন্দু আল্লাহগে ইসমু ফুড়ু তে ব্যামি হুঁ কিয়াশে আদি তে ব্যামি হুঁ

0: মেয়াদ তিয়াবা মিহুনার রঙ্গল তকে হালাল কুরব্বাফি আদি ফৈলিবুন মিহুঙ্গে খানাবেস এবাহি হারাম খং কুরআনুগা অঙ্গবা ফাওয়া থাকে তুনু এহেন থাকে দে তিয়াবা মিহুন হালাল ওয়েগেম ওয়ে আদি তিয়াবা মিহুঙ্গে খানা এউরেন হালাল ওয়েগেম ওয়ে হৈফত্রি মুমিন আংহেনু নাই তিয়াবা মিহুঙ্গে কুরিম ফৈলিবুন মিহুঙ্গে তেরেং মিনিবাং আংহেনুন তিয়াবা মিহুন হালাল ওয়েগেম ওয়ে একম্বলুঙ্গে রং তিয়াবা মিহুং একম্বলুন দীফিনামে খাবেনিগে হৈফত্রি কং হোদা বৈগে গতুগে জিনে কুরা বৈগ্য গুতগৈ নূনে সিড্রুন জিনে কুরা একুয়েরে আংহনুং গেঙ্গুড়ে বৈগ্য গুতগৈ বিষ্ণুনে আদি ইমাং কম কাফিরুয়া মিহা এবহি ইসলাম দীনগে হুকুম তক দেকুল হদা মিহা দন্নাশে ফাহে হম কশরুং এ মিহা গে আমল বাতল ওয়েগেম ওয়ে আদি এ নাবানি আখরত গা গেল্লেন ওয়েগেম ওয়া মিহুং গে তেরেন্নে
1: কিরিত গুরুআনুগে দিবে তরজমায়ং দেমে মিগেনেস্তিনি সূরাতুল নিসা সতেক ফাসতোলস বনা আয়াতুম ফাশায়গেন ইসূরেন নিম্মা সূরাতুল মাঈদা ফাশায়গেন ইসূরাতুগে ফাসবনা আয়াতুগে নিয়ালা তরজমা বিদালু দিবাফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: এংহা 1740 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: দিবে রাজ্যকে আডু
4: ರಾಜ್ಯಕ್ಕೆ ಕೊಮ್ಮೆ ಹಿಸಾಬೆಗೆ ಹುರಿಗೆ ಬಸ್ ಎಬ್ಬಸ್ ಅಗೆ ದೆಕ್ಕುಮ ಕಾಣುಲ ಪಿಎಸ್ಎಂಗೆ ಚೆರಲ್ತ ಫೋನು ಅಡುವ ಹಾಲ ಬಲಾಲುಮ ಫಸೇಹ ಗೊತೆ
5: ಪಿಎಸ್ಎಂ ದಿವೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡ ದೀನುಗೆ ಅಡು ಅದಿ ದಿವೆ ಎಫ್ಎಂ ಬಸ್ ಅಡುವ ಹಾಲ ವೇಣೆ
4: ಟಿವಿಎಂ ಎಸ್ ಟಿವಿ ಅದಿ ಪಿಎಸ್ಎಂ ನ್ಯೂಸ್ ಬಲಾಲುವೆ
5: ಪಿಎಸ್ಎಂ ಐಒಎಸ್ ಅದಿ ಆಂಡ್ರಾಯ್ಡ್ ಫೋನ್ ತಕುಂ ಡೌನ್ಲೋಡ್ ಕುರವೇಣೆ
4: ಪಿಎಸ್ಎಂ
5: আবহা ফোনে ডাউনলোড করব্বা
6: কমে উমুরক
7: কমে ফান্তিয়াক
6: কমে গিন্তিয়াক দিবেহি রাজ্যেগে আডু
2: এংহা 1740 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
7: আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
8: গাড়ি মেন্দুর একজে থেবে ফ্রঙাডু সুমতি গেন্দমণি দিয়ে রাজ্যে গাড়ু
9: হিভরেন নেরে নি কশিন উম্মীদ ওয়েগেন হিতু তেরে হিভরা উম্মীদ কি সববে নতিজা ফুনি নেরে
10: হায়াত নামা

0: শুকরিয়া দেন কুরিয়াঙতি মি রাসমিয়াতকে এমমে মুহিম এব্বা এই ইঞ্জিনিয়ারিং দায়রায় আগুণকুরে ফদা আগুহরি খিদমতকে কদ্দেব্বা গম ফাহুরুরিবা ফদা কামিয়াবিতকে হাসিল করব্বা ফাওয়া ফারাতকে আগুয়াজঙ্ক অ্যাওয়ার্ড দিরুমগে বাগুতু মি অ্যাওয়ার্ডতকি এ বেফলং কুরবি বুরা মাসেকেতকা দেখকেবি ইচাতি হুনরুকে আগুয়াজং কুরুমগে কতুন দেবে গাউমি ফেমরুকে হাস অ্যাওয়ার্ড মি অ্যাওয়ার্ড দেওয়ালান কদ্দেব্বানি মি মিনিস্ট্রিকে মুয়াজ্জফ আয়েশা আশরাফ
1: আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স অ্যাওয়ার্ড হওয়াল করতে মাঙে দিবেহ রাজ্যকে সাথে রাইস জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজকে আরে হু মার আদবের খামায়ক তার নাম রাইস জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ ইঞ্জিনিয়ার্স অ্যাওয়ার্ড লিবাডানাওয়া ফারাত সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড মালে ওয়াটার অ্যান্ড সোয়ারেজ কোম্পানি প্রাইভেট লিমিটেড ইন কোরিয়া গেঙ্গোসপাওয়া ইরুগে হাকতায়া এনএস ব্যাটারি বেণুক হোগেং ডিকার্বনাইজড সি ওয়াটার ডিসেলিনেশন সিস্টম এ গায়ম কুরুমগে প্রজেক্ট মি মশ্রুয়কি দিবহরাজ্যগা দেমেহেটেনেবি গোতেগা ফেং উফেদ্দুমশা তিমাওয়টেঙ্গন্ন বদলতকুন রাক্কাতেরিকং লিবিদেন ফদ উমরানি ওয়াসিলত তারগি কুরুম কোরিয়া গেন্দেউনু মুহিম মশ্রুয়ে
2: ইঞ্জিনিয়ারিং
1: ইনোভেশন টেকনোলজি এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাওয়ার্ড ডক্টর ফুরগান ইব্রাহিম ডক্টর ফুরগান ইব্রাহিমকে ইঞ্জিনিয়ারিং দিরাসা কুরুং হাকতাগে দায়রা আদি হিঙ্গুমগে দায়রাগা বিহিহারপুরে গিণদোহে তজরিবা লিবডান ফাওয়া ফাহ কোলেবে দিবেহি ফান্নি মাহিরে ইয়াদ কুরানি হাকতায়া ফেং উফদ্দা নিজাম তাকা ইঞ্জিনিয়ারিং দিরাসাতোগে তুরুং হিঙ্গুমগে হরদানাকমা গৌমি তরগিগে মশ্রুতক কোদ্দেও ফাওয়া আঘুরি হিদমত ফাহ কোলেবে মিহার মাসেকে কুরমু গেন্দানি এম ডব্লিউ এস সিগা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড আলফালুর মোহাম্মদ জিদান হাসান মোহাম্মদ জিদান হাসান নাকি ইজাদি মাসেকতক দিরাসা কুরমা লিডারশিপ কে তরুম মাসেকতকে দায়রায় নমুনা দক্কমুন্দা ফাহ কোলেবে জুয়াং ইঞ্জিনিয়ারে জিদানগে তাউলি মেরাম মনতক এইচ ভি এ সি টেকনোলজিগে আ ইজাতক বোডতি মশ্রুতক আদাকুরফা ইস তৌরকি দেহরাজ্যগে ইঞ্জিনিয়ারিং দায়রা লিবুনু বোডু কুরিয়ারুমে জিদান মেহর মাসেকে কুরমুন্দানি এম এস এল গা স্টুডেন্ট ইনোভেটর অ্যাওয়ার্ড আলফালুল হুসেন জৌশন হুসেন জৌশন নাকি ইঞ্জিনিয়ারিং দায়রায় কুরিয়ার মুঙ্গান্ন উফেদুন তেরিকমা ফন্নি গাবিল কমা দিমাওয়া গুঞ্জহন তাক হাল্লু হোদা দিলুম হাস ইসকমদ্দে দারিবারে মালয়েশিয়াগা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিয়মুন্দা জৌশন মানি সিহি দায়রাগে ইজাদ তাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আদি ইঞ্জিনিয়ারিং রিসার্চ হিমেনেহে নতিজা নেরেদেনেবি গিন প্রজেক্ট তাকে গা বাবেরবেফা কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড মালয় ওয়াটার অ্যান্ড সোয়ারেজ কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ফারাতুং রা দুয়াফরগা কুরিয়া গেন্দিয়া ইন্টাগ্রেটেড ইউটিলিটি সার্ভিসেস প্রজেক্ট মি প্রজেক্ট আকি তিমাবেশিগে দেমেহেটেনে হাল্লুত বেণুকোগে এরশকা দিরুলমুন্দা রাইতুঙ্গে দিরুলুঙ্গে হালত রঙ্গল কুরুমা কুরিয়া গেন্দে ফাওয়া মাশরুয়ে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড আলফালিলা আসরার আসরারকে সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আদি প্রজেক্ট ম্যানেজমেন্টকে দায়রায় ফণারহরপুরে গিণদোহে ফণ্ণি তজরিবা লিবডাং ফাওয়া মি দায়রাগা ফাহকোল্লেবে বেকামলে আসরারকে গ্রেড একেগে লাইসেন্সড ইঞ্জিনিয়ারেগে ইতুরুং দিবেহরাজ্যগে ফুরতম আংহেন চার্টার্ড সিভিল ইঞ্জিনিয়ার আসরার মিহার মাসেকে কুরমুন্দানি মিনিস্ট্রি অফ ইনফ্রাস্ট্রাকচারগা

শুকরিয়া রাইস আদি এওয়ার্ড হাসিল করেবে হুরিহা বেফুলুন আলুগন মেঙ্গে ইখলাস তের মারহাবায়া তাহুনি আদবেস এফআর দান্নাওয়া

0: ম্যাং অল্লাহ ফিয়াবা হাগুয়েগিং আলোকমে বেবে হেং ইলাহা কুনুয়া কামাং আলো হেকিবাং একলাঙ্গে শারীকা কুনুয়ে আদি মুহাম্মদ গুফানি একলাঙ্গে আলাকামাশা রাসূলা কামাং আলো হেকিবাং ম্যাং অল্লাহ একলে গুফানাশা একলে গুফানুগে আল আসহাবুন নাশা কিয়ামতা হামিয়াং এবে কদুন্নাং হেওগতুগা তাবাবিহা বেকা সালাওয়াতা সালামা বারাকাত লাভবান দেব আমিন এ ফহদানে মুসলিম আহুম কেবামি হুম ম্যাং আল্লাহ তাকওয়া বেরবে ম্যাং আল্লাহ ওয়াহী কুরাবা ফাওয়া আয়াতে কি মানা গাবে এ মিসাকুন নে কেবামি হুম কে বেরি রাসকালাং গে কেবামি হুম তাকওয়া বেরি ওয়াশে আদি এদু হেগা বাফায়াক দরিয়া গে মাচিন কামে ফুদ্দাই নু দেবেনে আদি দরিয়াক বেস বাফায়াক কামে ফুদ্দাই নু দেবেনে দুহাক কেবামি হুম বিরুয়েতি ওয়াশে হামাকশোরুম আল্লাহ গে ওয়াদু ফুলাকি হাগুতেদে ফহে দুনিয়েগে দিরি উলুন তিয়াবামি হুম হেল্লুন তেরি কুরিয়ান উদে হুশিকামে আদি মকারু ওয়েরি শৈতানা তিয়াবামি হুম আল্লাহ মেদু হেল্লুন তেরি কুরিয়ান উদেশে
1: খুতবা সরাহে বলওয়াল দে মমিয়াদ আলগম নাক প্রোগ্রাম বাইরো ডান দবনি আশে আলি শহীদ প্রোগ্রাম বদকলে দেবিতি বরাবর শুকরিয়া হাদি বড়ান দেবিতি মারহাবা ইংগে তো শেখ
2: আদি শুকর
1: আদমি হফতে খুতবা মাওলা কি কুরাকু দিনগে হাগুতা
0: মুসলিম আহুনে কুরাকু দিন নাকি আহরাম মেঙ্গে ললুগে ফিনিকা একুদিনগে হিনিতুম উন্তাকি ইনসানি হিত্তকং উফাবেরিকং গেনেসদে আদি মুনুতকং উজালাকং গেনেসদে হিনিতুম উন্তাকে হামাহেমে কুড়কুদিন নাকি ম্যাং আল্লাহ একুদিনগে ম্যাং ফ্যান্না হওয়াল কুরব্বা ফাওয়া আগুহুরি আমানাতে হুরিহা হালেগ্গা আদি হুরিহা ওয়াগুতেগ্গামে মি মাতিবারি আমানাত রক্কাতিরিবুং ম্যাম ফ্যান মুড়ি মুজতমাগ মচ্চ ওয়াজিব হগিম বে
1: খুদ ম্যাম ইউনি কুড়কুদিন নাকি আর মেঙ্গে লোলগে ফিনিকান কাম গা বিদাউলে কুড়কুদিন নাকি ম্যাম ফ্যান ম্যাম আল্লাহ হাওয়াল কুরব্বা ফাওয়া আগুহুরি আমানাতে কাম বিদাউলে ফা হুরিহ হালতে গা আদি হুরিহ বগুতে গামে মি আমানাত রক্ষা তেরু ম্যাম বেফানা মুড়ে মুজতমাগ মচ্চ বাজুবেগিম বাকামে কম গাবস খুতবা মি অনি বায়ান কুরা বাফা কোবে তো ম্যাম বেফাঙ্গে মচ্চ বাজুবেম বাকাম কামকে দরিঙ্গে মচ্চ আ
2: বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ আদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাম বেফাঙ্গে বলুগা আলু বাফা ওয়া জিম্মাই দারিন নাকি নিয়মতে আদি জিম্মাই আউনমেং মি তারবিয়তুগে উসুলুকুম বালা ইরুগা তফাত মরহলা তক বহালে বিধান দারি নদিন জেহে হাগুত জিম্মাত দারিয়তক বহালে বিধান মিসালক এম থুতু ইরুগে কুরিমবেস দুনিয়ং উফম উমুগে কুরিমবেস দারিয়কু মাইগে বণুগা গারুবগতি এ হিসাবম ফেসিগেমবেস আদা কুদ্দিন জেহেনে কান্ত থেকে বহুরে সাদা কারণ আলো খানা কেউ এ বড়ুগে দারি ফুলা গেলুমে লিবিদানে হুরি হাকাম কম দুরু হেলুবে মেফাদা কান্ত থেকে কি হাম আদা কুদ্দিন জেহেনে হাগে মেফাদা দুনিয়ং অমফ হুগা হাগু তাঙ্গে তুরু গেং এবাদে এই এনা হিয় সিহাতে গা বেহাট্টা হিয় তরবিয়াতে দি বড়ু কুরমুগে নিয়াতুগা এক তুরু জিম্মা থেকে বলুগে এলগেং এবাদে এগোতু মিসাল একা আমেন দিনুগা বয়ামে ফুরে বাইক খান্তত্ত বড় খুলাসা গোতে গান হম হিসা খোলানি গেত ফুরত মগামা কত তু কুজ্জা উফম বা হিন্দুগা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কো দিবা হরি বাইক খান্তত্ত এ বাঙ্গি গো গাম এত নি খান্তত্ত এ একাং কল্লান ফুরসত লি বিজি কাম গাওয়া নে নাম দেন আদি ফোনি এচকো এ কুজ্জা আঙ্গা কাদ রোশে কলে ফানো গে আমল ফুলং একাং সাবিত এ তাহনি কো কুরমে আউন মেন কিয়ান একাং কল্ল মু ফুরসত লি বিজি কাম গাওয়া নে মে সময় একাং কল্ল দে মিসাল কো কুজ্জা বড়ো গে আন্নাই রুগা হেয় নামে মি বার মহিম কুতায়ালামিসহে হেয় মানে ওই রিবেতি নামে কিয়মকি বার মহিম মিয়ে মি মুজমা হরি বাই নান্ত নোত বাই বে ফুল কিয়মন্ত বাই নান্ত কি গাইর মুসলিমগে থেরেগা হুন্না নান্ত কম ফাহ কল্লন জেহে এগো দেখে সেফদ নান্ত কিয়ং এই মুসলিমগে হে সে তুম কগে মানে খামে আমি মুসলিম কম গাবি হিন্দুগা আমি মারুম ফহ গাবিস আমি না মুখাত বুকুরবেনি এমি হেগে নামো এম আদি সুরুগে দিউম ফহ গাবি সুরুগে গাবিস মুখাত বুকুরবেনি এমি হেকা কিয়া গোয়া ওর নামক হেম আমার মেন দারিন নং এ কিয়েন জেহে নন্ত নেগানি নন্ত দুকো আমি মুসলিম একা কনে কাক কিয়া উলে রীতি মান রঙালু নামে কিয়েন জেহেন মি দুল কিয়ালাম ফাসেহা নামক কন্নু আমি বালেন জেহেন নুয়াতা মাম্মাগে নামগে আকরুন দেয়া করুন বাপ্পাগে নামগে আকরুন দেয়া করুন মিগত

0: কি কুরাঙে ওলেনি
1: খাক
0: হুয়াই না
1: খামে কুরাঙ ওলে ওয়াক বনিত
0: দুয়া কোস ন কুরা কামে মিয়াত বে কুরি নোরা গোয়া গিন বেন দিন দি এই
1: একমা কামবড বনিত
0: উমর কামবড নোয়েতা
1: নোরা হরি ওরম ফল কি এ ন কি এচ বসনে
0: নোরা কি কিয়া দুয়া হে কি ইন্তজার এ
1: এমি মতে ফারি কি বেন কামবড বনি
0: তে নোরা কি গুস্তি না
1: ene nugendane ei hama yagin kame ekamuko arangitu so swal ki kurang he gendi den idanta
0: engeta mamma hori varan ufalo
1: enta
0: hoina ka ka firma foluni mamma adivi sina deki hatalo ipevedo
1: ekamuko aran lobon farideke ebar kunu fude ta
0: fude feitur esve

0: ডাউনলোড কেকেকি মুয়াসাসা তাকুনদে বা খিদমতকা মালুমাত সাফ করুম ফেশিগিন অনলাইন খিদমত ফাসিয়া কামাকি হোদেন গুইতা কামা বেহে ইদারা তোগে হিতির কামাকি সাফ কো অলম ফিদওয়া দেনি ফাহি খিদমে মি প্রোগ্রাম
1: কোমে বুরাসপতি দোহেগে মেন্দুর দে জাহার স্টুডিও ইন ওয়াগুতুম রিপিট হুকুর দোগরে দিহে জাহায়
2: হামে একানি দিবেহি রাজ্যে গ্যাড
3: Fire the man.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসে মিরেগ ফাতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালেয়া মালিক আর গড়া তক মিরেগ ফাতিস নামাদ বগুতুই হাতর গড়ি 45 মিনিট গ দেমিগিনস তে কীর্ত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমি

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গে কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দীন খলাস করাবা একলাঙ্গে কিবায় আলকান করাবাশিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদ মং আঙ্গাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দুহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে বামি হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে